অর্চনা সিনেমার এই গীতটা শুনুন। গীতকে গাইছেন বাণী জয়রাম, গীতকে লিখেছেন যোগানন্দ সাহু, সঙ্গীত নির্দেশনা রবি।

কার্যক্রমের শেষে পূজারিণী সিনেমার এই গীতটাকে শুনুন গাইছেন অনুরাধা পড়োয়াল, গীতকে লিখেছেন নিজাম, সঙ্গীত নির্দেশনা জে আদেন।

শানকর কণ্ঠতে কার্যক্রমের শেষ গীত কথাচিত্র রাজধানী এক্সপ্রেস গীতটাকে লিখেছেন রমেশ, সঙ্গীত রীতেশ নলিনী।

যে ভবিষ্যৎ পিঢ়ির গিলাগান নাম ইয় ভাবাল দাঁত আর ই প্রাকৃতিক যেন সম্পদ আতিলি আবন নাম ব্যবহার কামনা সঙ্গে সঙ্গে নামে হাদ্দু বচ্চর গেলাগান একানিকিরি নাম ইয়াঙ্গাল দাঁত আদাত মঞ্চা বাড়িটি কথা হাদ্দু বচ্চরকে কথা যদি নাম মা চিন্তা কামত হলে নে বারো দারু চিন্তা নান আর নাম যেতেবেলে হাদ্দু বচ্চরকে কথা চিন্তা নানত হলে ই যেন প্রাকৃতিক পরিবেশ আতিলি ই যেন হাল্লু খুঁড়ি আতিলি ই যেন আম্মু আতিলি ই যেন মান্নু আতিলি ই আথা আতিলি ই বন একানিকি নাম ঠিক হিসাব নু ইয়ত আ কথান ভি নাম চিন্তা নানত যদি হারবু আতিলি হেলে আথার মান্নু মাসর তাঙ্গে সঙ্গে সঙ্গে যেতকি ভি জীবজন্তু আতলনার আবড়ার হি তামে আড়পা লেখা আসান র আবড়ার গে রহন সহন বধি তামিহনটা কর্তব্য দু যে তামে আড়পা পালিবন নাম আমোদ উজড়া কা নুকসান আমোদ নানা হ্যবহার কামাগে লাগান নাম যেতকি অন্দরত আবন যদি নাম বিচার ননত হলে কি প্রকৃতি ভি নামান এতনি কেতে চিচকিছি হলে নামে যেতকি দরকার আতিলি আস্তিন যদি নাম জহ জহ অন্দরাগে চাহত হলে তেঙ্গনার যে অকয়ারু অনয় হলে জোড়ুন তা ধুলিধি মুজরক তাহনে নাম যদি খালি মূর্কা বেঁদত মান্নু আথাবন চহা বেঁদত আর অন্দরা বেঁদত হলে যেতকি রাজকুন ভি আদাদ ভবিষ্যৎ নু অসুবিধা নু লেবড় নামে ব্যবহার তক যদি নাম অন্দরত হলে যেতির গে পুর আর আট হলে নামে ব্যবহার গে মিয়া যদি অন্দরত আর মিস তার নাম যদি পয়সা কামত হলে আদাদ সমিয়ানটা বার যে ই প্রকৃতিকে যেন দান আতিলি আদাদ ভি ধীরে ধীরে মজুরক তা কথা মঞ্জা যে নাম যেতকি ব্যবহার কামাল দাঁত হেতকি নাম যদি ভর্না চিয়ত হলে আদাদ হন্যে হেকরি র আর নামে হাদ্দু বচ্চুরকে লাগান ভি আদাদ কাম চিয় নাম পায়রি বিজ্জুকুন নে হাল্লু খুঁড়ি কালনার নে নালখু কালনার হলে বড় ভাগি নাম ঘায় ঘায় এঁদির কাম দাঁত পদ্মা গুঠিনু হারবু কা দাঁত হারবুন্তি কাঙ্কু অন্দর দাঁত আথা অন্দর দাঁত চালকি হয় দাঁত পালো ভি অন্দর দাঁত তাঙ্গে সঙ্গের নাম কিপটি এস দাঁত খিজড়ি চহ দাঁত ইন্নে ইয় মাল্লা ইয় জিনিস ই হারবুন্তি নাম হাক দাঁত অর্সকো ভি মানি অসা ভি মানি আর হন্যে রথলে তা ইয় মাল্লা ইয় হন্যে জিনিস আতলি তা আ জিনিস গুঠিন নাম অন্দর দাঁত আর নামে ব্যবহার কাম দাঁত হলে আ জিনিস বন অন্দরনা গে লাগান যদি নাম ভাবত হলে ভবিষ্যৎ কে লাগান যদি ই হারবুদ মার হলে নাম একাস্তি অন্দর তার নামে ই সবুদিনিয়া যেন চলনি বন চাল রথ আ কথা বন ভাবনা কথা দু ঘায় ঘায় নাম এদের কাম দাঁত কায় হারবু কা দাঁত ভিন ভিন কারণ নু ঘায় ঘায় এর দাঁত নাম যে হারবুদ অল তেল কাই হলে এদের গে অলি আর কাই চিচু একাস্তি বাড়ি তাহারি সুখিতা চিচু মা লাগরি কি নেদিন উনটা ভি চরুর লাগাবাল কারর ই চিচু লাগাবানা বন অনেক কারণ আতিলি নে ভাবাল কারর যে চিচু লাগাবাচকুন চিকুন ই যেন মা দি খাতর মা দি এম পেসম আর আড়পা গে হম হেদম চাপম বিসম দুই পয়সা মান হাত দু বচ্চর গে কুর্তা প্যান্ট হেদম পাড়া খরচানু তামাচিয়ম কা একা বেঞ্জা কার্য গে নেখে কিছু দরকার খাতরা হলে চিয়ম বলি নাম ভাবদাত আর চিচু ভি লাগাবাদাত চিদাত যে সাফা মানক যে মাদি মান্ন কিয়া যেতে আথা গুঠিত অলক আর যেতে মাদি বন নাম পেশা আঙ্গত গায়ে গায়ে ইদান ভি ভাবদাত যে চিচু লাগাবাচকিন চুকুন যেতে মানে অলিয়া কেরা হলে হপ্পা গুঠিত যদি অলক হলে ফের ঘায় দাঁত পাহালার পুনা আথা মান আর আথা বন নাম চহত নিজে ব্যবহার কামত আর বিশত চাপত আর দুই পয়সা নামে হেক্ষা গেবার হলে নাম যেতকি হাক দাঁত তাকে তুলনান্তি কেতনি কেতে মুজরি কি কেতনি কেতে নুকসান মানে কি ই কথাবন নাম কেভে ভি ভাবা পল দাঁত যদি নাম চিচু লাগাবানা আঘলিন ইদান যদি ভাবত নে হলে কেভে ভি নাম চিচু মা লাগাবত নেয়

নাম জেতিত আহদাদ যে জন্মার চাষ করতু সালে নিশ্চয় অন্দুল মরণ মানো ইদারটা মানে জনমতি মৃত্যু ইদারটা নামে অনটা জিয়াদ বয়াল আর তেঙ্গত হলে নাম যেতবে জন্মার আলদাত কুয়া কুয়া কান্দুছি বানার গল্লার নাম ইন্দির বাদা যে এন হি অবশ্য বালদার হি যাহা বি মানা নাম হাদিদ অনটা যদি জন্মার চা হলে কিছু অনটা আওয়াজ চিয়ালি শব্দ অনটা চিয়ালি কুয়া কুয়া বানার কা মা মা বানার কা যাহা যে জেন্দির বানার তা আন্নু হি নামে সঙ্গীত আতেলি সঙ্গীত বিশেষজ্ঞ যেন গুঠি আতনার আর তেঙ্গনার যে সঙ্গীত সাত সুরে বন্ধা বলিকি এন্দির এন্দির সুর যে তাম আহর খান বাকি যেনসি ভি সুর মান্না যেনসি কি গীত মান্না নামে জিয়াগে সঙ্গে জড়ি থেকে আতলি আর অর্তুষ যেতবে ই সংসার বন অম্বাল দাস আর বুঙ্গাল দাস হু বাকেন ভি গীত পাড়ানার সঙ্গীত অল্হালনার অল্না বধি অনটা সঙ্গীত নামে জিয়া সঙ্গে জড়ি থেকে আতলি তা যেহেতু নামে কুহার জনমতি মৃত্যু তক প্রকৃতি সঙ্গে জড়ি থেকে আতলনার প্রকৃতিকে ভিন ভিন রূপ এরালনার ঝুহু ঝুহু বর্ষা বারালি আদান এরালনার ঠি ঠি এ যেন বিড়না বিড়ালি আদান এরালনার ঠন ঠন যেন কাকর বারালি আদান হি সাহালনার হলে তামা কষ্ট চিয়ালি তামে নুকসান ভি মানালি দুঃখ ভি বারালি হলে আ কষ্ট ভিতরে আ দুঃখ ভিতরে আর ভি এককানে সুখ হাক্ষর এককানে টিকে ভল লাগ্য আদান ভি বেদনার আর বিশেষ করে নামে কুহার বহুত পরিশ্রম নান্নার হাড়ভঙ্গা পরিশ্রম খাটনার কেতনি কেতে হলে আ খটনি ভিতরে ভি তাম চাহনার যে ঘায় ঘায়ে হসি খুশি মানত নেকা ঘায় ঘায়ে গীত পাড়ত নেকা ঘায় ঘায়ে নালত নেকায় অন্য হেগ্রি তামে জিয়াবন আকে আকে হওয়ালনার এদার নাম এরালদাত হলে ইন্না ইদগে মিয়া জহ কিরি আলোচনা কামাগে লাগান ই স্টুডিও নু এম মেহকাদাম নামে ই তুরে নিক্তিমালতা ভুবনেশ্বর কিষাণ আজ্ঞাঘারিন।

0: নেখে জিয়ানো যদি দুঃখ মাল্লা খাতরু হলে জিয়াগে অর্থ কিছু মাল্লা দিন কা একা জিয়ানো যদি তান খুশি বাসি টিকে পল্লাস মানা হলে আ জিয়াগে ভি অর্থ মাল্লা দিন তেঙ্গনা কথা যে নামে জিয়াবত প্রকৃতরে দুঃখ আ সুখ ই যোড়েগে অন্টা মিশামিশি অন্টা সমাহার দু বুলিকি তেঙ্গা খাতর তা নিমেস্তি নেম আহাগে লাগান চাহাল দাম যেহেতু নিম ভিন ভিন নামে যেন কুনারগে কার্যক্রম গুঠিয়াতিলি সাংস্কৃতিক কার্যক্রম গুঠিয়াতিলি আনু নিম জড়িত তদার আর নামে এই কুনারগে যেন সাংস্কৃতিক পরম্পরা আতিলি আদগি মিয়া নিমে প্রবেশ আতিলি তা নামে যেন সাংস্কৃতিক বিভাগ নু নে নামে যেন গীতু আতিলি নামে যেন বাদ্য আতিলি আদগে মিয়া নিমেস্তি এম আহাগে লাগান চাহাম যে নামে প্রকৃতিরে কুনারগে যেন যেন সমিয়া বারালি গুঠি যেনতাকি বর্ষা সামিয়ানু কাক যেন পাইয়া চেখা কা ই যেন ঠি ঠি বিড়িনানু যেতেবেলে ফগুন পুনি বারালি হন্নে ভিন ভিন অকেজন মান গুঠিনু এন্দ্রে এন্দ্রে গীত গুঠি আতিলি একান একান নাম গুঠি পাড়দাত আর একান একি নামে জীবন বন টিকে খুশি বাসিনু যেতের গে সাঙ্গেন মিশ্রত আর আনন্দ উৎসব টিকে কামত বলিকি ভাবদাত আ কথা টিকে নিমতেঙ্গর
1: ধন্যবাদ চিয়ন সম্বলপুর আকাশবাণী গেন যেহেতু এই কোনো কথা এই গীত সংস্কৃতিকে নেইগ্রা এঙ্গান পাহি মেহকানার আর দুইপদ কথা লাগান আগে সুযোগ চিকানা আদিগেলা নেন আউ থরে তামান ধন্যবাদ চিয়ালাম বহুত বড়কা কথাকে নেইগ্রা আকুন ওন্ডা এই কথাবার্তা চাররালি যেহেতু যেতে তাকাদা কুড়ারণ্ডা পরিশ্রমী আলা ইরে হাল্লু মাল্লা এদেরি মাল্লারু খালি জাঙাটি কব তামে সার রাচা এই জাঙাড়গেন বাঁচাবাগে লাগান তাম বিভিন্ন খাদ্য পেয় অনামহারু জাঙাড়গেন বাঁচাবালিয়া যেনাকা বুহকা মাদি মহালিয়ার বুহকা নাওর মহালিয়ার কিট্টি মহালিয়ার তেলা মহালিয়ার যেহেতু এই প্রকৃতি সঙ্গে জড়িত রাচা এণুকরি ধীরে ধীরে ধীরে ধীরে নালখু বেদনানু হারসা নালখু কামনা ঈর্ষা নালখু কামনানু তামনটা খবরারা কালিয়ার আদগিলা ঋতু অনুযায়ী ইবরানটা তামে গীত বাদ্য মাধ্যম তামে দুঃখ মন তাম মদরা চালিয়া যেনতাকা নামে পুষ্পনি ভুঙ্গা ভরালিয়া পুষ্পনি নেদের মানালিয়া ই প্রায় আলার তাহা এনা মনটা আলার সা নালখু কামালকার হুয়ে তা হাল্লু খড়ি রাজকুনি নালখু পত্তর মন যেহেতু নেধিতরা মেহকুঞ্চুনি নামে আলার মা হাদরার না আর নালখু কামালিয়া আর লাস্টকে এদের মানি গুত্তি রাজকুনি রালিয়ার পুষ্পনিলে তামে ছাড় মানালিয়া আর পুনা বি যদি গুত্তি রেখে সার ররকা নালখু কামর আওলা তাহে অন্ডা গঠন মানালিয়া এণুকরি আওলা অন্ডা মুক্ত আনি জীবনঘরার উখা কালিয়ার আদগিলান হুলাগেন তামটা তিহার বলে মানালিয়ার আউ তার পাণি টিকে বা কালিয়ার যেনতাকা তার পাণি নু পুণা ভাষাণী মান্না কা পাঁচবালিত মান্না এমা চপ্পারু পার্ছা মানার ঘষা লিপা খাতুন কামিগ্রা ওরা তিহাল মানে নিজে কথাবার্তা মা লাগনার নামে হসনার আরু আর এক মুহা ইকরা তার পাণি বন বাঁকনার তারপরে আদান একলা তিহার মানি আওলা আদান তারপন বন নাম পূর্বপুরুষ লাগান আদান তর্পাণি জিয়া খাতরি তামে আশীর্বাদ নামে মিয়া আজকে খাত্র হুল দিন একলা তিহার বল মানিকি পুষ্পনি মানিকি পুষ্পনি ওলা আনি পায়রিন দিন এমর বার তার পাণি চিনার আড়পান্তা আনি পুরখা আলার তারপরে যেতে রন্নার মোহনার আরু পাড়া পাটকি নটা একতা ইয়াগে লাগান মানে ভাবনা বন ভল ইয়াগে লাগান হুলানটা তাম হেলু ঢোলু যেতকি রাই সাঙ্গেন অন্টা সান কামনারা পাড়ান তার আর অন্যান্য গীত পাড়নার আর নালনার আর গীত রু ইন্ডা মিজাব আতলি না আমি গীতু কুড়ারে গীতু দণ্ডা ইন্ডা মিজাব দু যে সংগঠন গেন বাঁচাবো ই আর একতা গেন মানে ঠুড়িও দারু ইয় ঈদ মানালি তামে গীতু আর গীতু দণ্ডা ঝলক তেঙ্গ রাজিন্তা খোলো নায়কো ইন্নে সোয়েনি সোভা এসান হাক খোয়

0: না, মানে বহু সুন্দর পাচি জামা রাখলে একটা গীত বন কম্পোজিশন কাম কাজা যে দুহি বন্ধু রক্ষার না যে যুগ যুগকের নাম এই দণ্ডা পাবু বন কানা বারনা রানা নেদি রামকে ছাড়ি মানা কা নেকে সঙ্গে ঝগড়া আমকে মানা ছাড়ি গতু কাইদে আর মলা গতু দ্রাই নের বি যদি ছাড়ি মান্নার কানার আসান বন্ধু বাস কানা বারনা আদাত বন্ধ মানি কি আর যদি নে বি মূর্তি মানক বাজকুন আসান ইন্দির মানি কেন আমি ওটা মিঠা রাই যে হাত দু বছর দিন বন্ধু বাজ আসাঙ্গে কানার বারনার যেটা পাচির ওটা সংস্কৃতি ভিত্তিক ওটা গানা গুঠিত প্রায় যেতে গানা আতলি
1: নিশ্চিত ভাবে আকাশবাণী ভি যেটা নামে সমাজ গে গতিবোধ ঠিক হিসাব নু ক ভল সমাজ ওটা গঠন মান আর আলার এখানে সুখী রর খুশি নু রর শান্তি নু রর আদি ওটা প্রয়াস তামান দ্বিপদ গীত পাহাড়ি কি খুশি কামনান দ্বিপদ কথা তেঙ্গিকি সান্ত্বনা চিনাদ আউ কিছু ওটা সূচনা চিকি তামে জীবন বন একানে আহুরি আগলি গে হুয়াঙ্গর আদি পাবু এদনা নালকু নানালি আকাশবাণী আর আ নালকু বন ঠিক হিসাব কামনা গিলাগান কা নাম যেতে অন্টা মানত আর যদি সহযোগ নানত হলে ই আকাশবাণী নামে লাগান নামে আলার গিলাগান কথা তেঙ্গ নামে আলার মেনর নামে আলার বুঝরর আর আ হিসাব নু চালর আর ওটা সুন্দর পরিবার গঠন কামাগে লাগান বারর আর যেটা কি আলোচনা আকুন মঞ্জা যে নামে জিয়া সঙ্গেন ই গীতুদ নামে ই বাদ্য নামে যাহা আতলি আদ একানে অন্টা হেকরি আতলি ই গীতু একানে মান্না কথা একানে বাতিয়ালি আ জিনিস বুঝরাগে সামিয়া বার্চকিছি নামে পুরখার ভি আদান হু হিসাব নু তেঙ্গালিয়ার বুঝাওয়ালিয়ার আর ইন্না আকাশবাণী সিনে তেঙ্গালি বাকি নামে পুরখার হু বাকেন নামে আলারিন তেঙ্গালিয়ার তা আ কথা বোধ নামে আকুন বুঝরাগে সামিয়া বার্তকিছি আর নামে পুরখার যাহা নামে লাগান অর্জিকানার আর ইকানার আ ধন্যু বন নামে আকাশবাণী জরিয়ানু নামে আলারগে লাগান নাম ভি তাম আচিয়ত আদান তাম মেনর আর ওটা নামে কুণার গে ওটা যেন একতা আতলি নিজর যেন ওটা পরিচয় আতলি আবন ভবিষ্যৎগে লাগান ভি ইয়র ই আশা সঙ্গে নিম বার্চকার আর নামে দ্বিপদ গীত ভি পাড়কার আদি দ্বারা নামে কুণা ভাই ভৌণীর মেনালার আর ভি নিশ্চিতভাবে খুশি মঞ্চকার বলি কি আশা কামাল দাম আর নিমান ভি আকাশবাণী তরফ দিয়ে কেতনি কেতি ধন্যবাদ চাল দাম জোহার।

0: সময় সঙ্গে পরিবর্তন হেতেল যাচ্ছে।
1: হ্যাঁ, অনলাইনটা হেলা যায় না, কারণ কি অধিক শ্রোতা দিয়ে সামিল হয়ে পারলে, কারণ বলে যে রেডিও ডিজিটাল বাঁচলা বহুত কম জায়গায় শুনছিলা, বলে সে এরিয়ার শ্রোতা মানে হি ফুলবান করুছিলে, কিন্তু অনলাইন হেলা পরে দেখুন কেন কেটে ধরু শ্রোতার ফোন করছিলা।
0: হ্যাঁ আজ্ঞা, ভারত বাহারু বি আমার তা মানে ভারত ভিতর বহুত জায়গারু ওড়িশা বাহারু আমার আউছে ফোন মানে আউছে, আপন মানে তো শুনুছন। আজি কেন গীত শুনমা আজ্ঞা? আচ্ছা, বহুত সুন্দর গীতটে আপন বাছিছন, ঠিক আছে আজ্ঞা। এদি তো এটা খরা টাইম, খরা টাইম থি বাহারি বি নাই হুয়ে কেনসি আড়ে জহ করি, অতি কাম নাই থিলে বাহারি নাই হবা, তো শুনমা বসিকরি আজ্ঞা গীত।
1: ধন্যবাদ আজ্ঞা,
0: ধন্যবাদ আজ্ঞা।

শ্রোতাবন্ধু, এই যোজনা পাই প্রথমে ঝিও ও পুয় উভয় ওড়িশার স্থায়ী বাসিন্দা হয়ে আবশ্যক। দ্বিতীয়ত, বিবাহ সময়ের ঝিওর বয়স 18-35 বর্ষ এবং পুয়ের বয়স 21-35 বর্ষ মধ্যে হওয়া খুব জরুরি। অর্থাৎ এই যোজনা সম্পূর্ণ ভাবে বাল্য বিবাহকে নিরুৎসাহিত করে। এছাড়া এই যোজনার সুবিধা কেবল স্বল্প আয় কিংবা গরিব পরিবার মানে হি পাইপারিবে। এহা সহিত বিধবা বিবাহ ক্ষেত্রে মধ্য এহা সহায়ক হয়ে থাকে। শ্রোতাবন্ধু, এই যোজনা অধীনরে সরকারক পক্ষরু 51,000 টাকার আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যায়, যাহাকি কেবল টঙ্কা নুহে বরং সরকারক পক্ষরু এক ভরসা ও সমর্থন। তেবে বর্তমান প্রশ্ন আসে, এই যোজনা পাই কিপরে জনে আবেদন করে পারিবে? এথিপাই হিতাধিকারী মানে আবশ্যক ডকুমেন্ট সহিত নিজ অঞ্চলর অগনবাড়ি কর্মী, সিপিডিও কার্যালয় কিংবা ব্লক অফিস সহ যোগাযোগ করে পারিবে। এথিপাই আবশ্যক ডকুমেন্টস মধ্যে রয়েছে আধার কার্ড, জন্ম প্রমাণপত্র, আয় প্রমাণপত্র, বাসস্থান প্রমাণপত্র ও ব্যাঙ্ক খাতার বিবরণী। এছাড়া আপন মানে এর অধিক সূচনা পাই সরকারি কার্যালয় কিংবা ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর ওয়েবসাইটে দেখি পারিবে। শ্রোতাবন্ধু, এই যোজনার ভূমিকা বেশ অধিক রয়েছে। এহা এক নারী সশক্তিকরণের পদক্ষেপ হওয়া সঙ্গে সঙ্গে শিশু বিবাহকু বিরোধ করিবা পাই খুব সহায়ক। এহা সহ গরিব পরিবারক স্বপ্নকু সাকার করিবারে মধ্যে এহা অতি আবশ্যক। মাত্র শ্রোতাবন্ধু, আমকু গোটে কথা মনে রাখিবার অছি যে সরকারি যোজনা সেতেবেলে সফল হুয়ে যেতেবেলে সমাজের সমস্ত লোক এতে সচেতন হুয়ন্তি। অর্থাৎ যেতেবেলে সরকার ও সমাজ একাঠি কাম করিবে, সেতেবেলে নিশ্চয় এক সুন্দর ও সমানতামূলক সমাজ গড়ি উঠি পারিব। এহা থিলা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সম্পর্কিত এক সংক্ষেপরে আলোচনা। আশা করুছি আপন মানক পাই তথ্যপযোগী হয়ে পারিথিব। তেবে শ্রোতাবন্ধু, বর্তমান আসন্তু পুনে আউ এক সুন্দর গীতটি শুণিবা। কথাচিত্র কুচ কুচ হোতা হেরু কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক ও কবিতা কৃষ্ণমূর্তি, গীত সমীর এবং সঙ্গীত যতীন ললিত।

0: আর তারপরে আমার যেন কৃষক মানকর দরিদ্র সেটাকে কমাবা, আর সেমানে কেমতি করে কমাই উঠাই করে টিকে খাই পারবে ভল হিসাবে, সেমানকর কল্যাণ লাগি এই যোজনা মানে করা হয়েছে।
1: আর্থিক অবস্থা কেনতা করে উপর কি যিবা এসব করবার লাগি আছে একি নে?
0: হ্যাঁ গো,
1: এটা তো বহুত বড়িয়া কথা, মানে যে আমি সবুঠানু বড় কথা হচ্ছে এই যে যোজনা মানে আছে সরকার আমার লাগি করিছন, আর এটা পুরা খাস করি করি আমার চাষকে কেনতা করি উপরকে উঠাবে, চাষি ভাই মানে কেনতা উপরকে যিবে তার লাগি বলি করি এটা পাঁচ বর্ষিয়া গোটে যোজনাটে আয়। তো আমি চাষি ভাই মানকে কহমা যে এটি সামিল করি এই যোজনার ফায়দাটা উঠোন, আর তাঁকর লাগি একা এই যোজনাটা আয় একি নে?
0: হ্যাঁ গো,
1: যে শুন তো মেঘা বলছিলি কি নি,
0: হ্যাঁ
1: এটা তো কথাবার্তা হোলা আমি হোত আমার কথা কেতে বলে নাই সরে,
0: হ্যাঁ
1: আর কেতে দিন ভেটঘাট হয়েছু গোটে গাঁ থি থাইকি হেউছে কে ভেটঘাট কবার গোটা তো সবকর লাগিছে, যে আজ তো যাইছু আমার চাষী ভাই মানকর কথা তাঙ্কর টুনু শুনছু আমি বলে হেন্তা শুনমা কে বলুছে
0: শুনু
1: বলে চল শুনু হেন্তা হলে
0: ঠিক আছে।
2: আমার বৈঠকিকে আসিথিবার সবু চাষী ভাই বোন মানকু জুহার। আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু, আর চাষী হিসাবে যেতেবেলে বি গোটে চাষটে করুছু তো কেন্দা করে দুই পয়সা অতকা লাভ পেয়ে পারমা, উৎপাদন কেন্দা করে বড়বা, আর তার সাঙ্গে সাঙ্গে আমার স্বাস্থ্য লাগি কেন্দা করে সে তুন শাক হো পনিপরিবা হো কি সে ধান যেন চাষটা আমি করুছু সেটা ভল হয়ে পারবা সেতির দিকে তো আমার চাষী মানে যতন নেউছন, আর সবুবেলে চাহুছন যে নূয়া চাষটে করি করি কেন্দা করে দুই পয়সা অতকা লাভ করি পারবে, আর নিজে আর্থিক হিসাবে সচ্ছল হয়ে করি অন্য মানুষ কেন্দা করে তার দিগদর্শন দেবে সেতির হিসাবে অনেক চাষী বি আমার কাম করুছন। তো হেন্তা গোটে জৈবিক চাষী যে কি গোটে সফল চাষী আন আজি আমার বৈঠকি কে আসুছন সে হচ্ছেন ঋষিকেশ প্রধান, বরগাঁ বরগড় নু আসিছন, সে গোটে জৈবিক চাষী তার সাঙ্গে সাঙ্গে গোটে সফল চাষী আন। আজ্ঞা আপনার বৈঠকি কে স্বাগত জনাওছু, জুহার
3: সমস্ত নমস্কার, ঋষিকেশ প্রধান বরগাঁ।
2: তো পয়লা যেন কথাটে কহিলে যেন মুই তো যেটা কহিলি যে জৈবিক চাষ, তো জৈবিক চাষ রে আপন কেন কেন চাষ করুছন সে বাবদে টিকে কম।
3: আমি জৈবিক রে ধান চাষ করুছু, বিভিন্ন প্রকার পনিপরিবা করছু, আলু করুছু, মুগ করুছু, ডালি জাতীয় মুগ আছে, আমার ডালি করছু, কোলথ করছু, ঝুনগা বি করছু, কিন্তু বেশি করে আমি মুখ্য হিসাবে ডালিটা বেশি করুছু, তার সঙ্গে আমার ফল চাষ বি করছু, যেটা আম্ব আছে, পিজুলি আছে, লেম্বু আছে, আর বিভিন্ন প্রকার চাষ মানে করুছু।
2: তো এতে যেটা কহিলে যে মুখ চাষ যেটা কথা কহিলে, তো সে মুখ চাষ রে গোটে খরাটিয়া মুখ আসুছে তার সঙ্গে সঙ্গে গোটে বর্ষাতি যেটা কি ঋতু বলে আমি কৌছু অশড়িয়াটা, তো সে চাষ করু মানে আছে, তো এইথির দুইনু আপন কিনটা কিন হিসাবে চাষ করুছন সেটা টিকে কম।
3: আমি বর্ষা সিজন রে চিকনি কালি আর খরসিল মুগটা করুছু, আমার পাখে তো বিহন ব্যাংকটি আছে 30 প্রকার মুগ আছে, কিন্তু বেশি করে আমার চিকনি কালি আর খরসিলটা বর্ষা সিজন রে ভল হচ্ছে, তার সঙ্গে খরাটিয়া রে আমার যেটা করুছু সেটা চৈতু মুগ করুছু।
2: তো এটা তো কইলে আপন মুগ কথা, যে মুগ কে যেতেবেলে আপন জগাউছন তো বর্ষা দিনিয়া হোক কি খরা দিনিয়া হোক, তো আপন তার যতন পাতন কেন্দা করুছ জোতাফনা কেন্দা করুছন পহেলা নু সে বাবদরে টিকে কম।
3: আমার যেতেবেলে মুগটা পহেলা বর্ষা হেবার আগ্রু আমি যেন চাষটা করছু, অদিনিয়া বর্ষা যেন হচ্ছে, আমি যদি গোটে খরাটিয়া বর্ষা যদি হেইথিবা সে টাইমকে যদি আমি থরে হল করমা বলে সে টাইমরে যাহা ঘাসটা রহুছে ঘাসটা মরি যাচ্ছে, যেহেতু আমি জৈবিক রে করুছু এতে আমার ঘাসমরা কি বুদায়াতি যে ঘাসমরা যেটা আসছে এটা আমি কিছু স্প্রে না করবার, লোক রাসায়নিক রে তো যেটা করুছন পারাকুইট কি গ্লাইকোফস মারি নেছন, অদিনিয়া বর্ষা হেইথিবা বলে সে সময় আগে থরে যদি জুতি থিমা বলে ঘাসটা পুরোনাটা যাহা রহুছে মরি যাচ্ছে। ফার্স্ট আমি এতেবেলে মুগটা জগাউছু, জগালা বেলে আমার রাইজোবিয়াম রে বিহন কে বিশোধন করুছু,
2: আজ্ঞা
3: তারপরে আমি জগাউছু।
2: তো জগাই সারা পরে গোটে চাষীটি তো জগালা, তারপরে তার খত সার দেবার থিবা, তারপরে প্যান দেখ মরাবার থিবা খরাটিয়া হিসাবে, তো সেটা কেতে দিনিয়া জনে দেখ চাষ করবা, কেতে দিনে প্যান দেবা, তো এই সব বাবদরে টিকে কম।
3: বর্ষা সিজন রে আমার যেটা জগাউছু পহেলা বর্ষারে যে জগা হচ্ছে গোবর খত দৌছু, তার সঙ্গে রাইজোবিয়াম দিয়ে বিশোধন করছু, জগালা পরে আউ হেতে প্যান র দরকার না পড়বার, 8-10 দিনে থরে থরে যেটা হলে তো বর্ষা হচ্ছে। বর্ষা সিজন রে আগ্রু যদি জগাইথিমা গছটা ঠিক মাটির টিকে গরম পাক থিবার জগাইথিমা গছটা ভল হচ্ছে, আর সে পতরটা হলদিয়া বি না হেবার, মঝিরে মঝিরে আমার সে যেন ইয়েলো স্টিকি কার্ড বি আমি দৌছু পোক মানে সেটি লটকিবে বলি করি। খরাটিয়ারে বি যেন চাষ করছু সে সমান আমার খরা মাসে আমাকে প্যান দেবার কে পড়ুছে, জুতায়াতি করি করি হ্যাঁ রাইজোবিয়াম দৌছু, বিশোধন করুছু, খত সার যাহা দেবার কথা আমার দৌছু রাইজোবিয়াম দৌছু, তার রোগ

0: শুনলু তো?
1: হ্যাঁ গো শুনলি।
0: যে সময় আড়ে দেখুছু কি নাই?
1: এ বুয়া এতকি সময় আহি গল ন
0: বলে জিমা।
1: হ্যাঁ গো জিমা,
0: চল যাও
1: যাও যাও যাও।
2: শুণন্তু আজির দৈনিক বজার পরিস্থিতি সম্পর্কে। প্রথমে শুণন্তু কুইন্টাল প্রতি দর সম্পর্কে। মোটা চাউল 3,000-3,600 টঙ্কা, সরু চাউল 4,800-5,500 টঙ্কা, চীনাবাদাম 8,000-9,500 টঙ্কা, সোরিষ 10,000-11,000 টঙ্কা, সোরিষ তেল 15,733 টঙ্কা 20,999 টঙ্কা, গুড় 4,000-4,900 টঙ্কা, আলু 850 টঙ্কা 1,060 টঙ্কা। এথর শুণন্তু কিলোগ্রাম প্রতি দর সম্পর্কে। মোটা চাউল 35-40 টঙ্কা, সরু চাউল 53-60 টঙ্কা, সোরিষ তেল 162 টঙ্কা 215 টঙ্কা, আলু 15-18 টঙ্কা, অটা 33-48 টঙ্কা, মুগ ডালি 95-108 টঙ্কা, হরড় ডালি 103 টঙ্কা 128 টঙ্কা, বনস্পতি ঘিও 146 টঙ্কা 152 টঙ্কা, পিঁয়াজ 15-25 টঙ্কা, চিনি কিলোগ্রাম প্রতি 46-50 টঙ্কা। এ ছিল আজির দৈনিক বাজার পরিস্থিতি।

0: কে তুমি, কে তুমি?
1: মু মানসী।
2: কাকু খোঁজুছ?
1: এটি কে রহুছি?
2: দেখি পারুন? মু প্রায় ঘরর মালিক।
1: তমে?
2: হ্যাঁ, মু প্রাণনাথ, এ ঘর মোর।
1: মু তোমাকে খোঁজুছিলি
2: মানসী।
1: আজ ঠারু মু ভি এটি রহিবি।
2: তুমি, তুমি পাগল না কোন?
1: তুমি নহে, বরং তু কুহন্ত, কারণ আমি ভাই ভৌণী।
2: আমি ভাই ভৌণী?
1: হ্যাঁ, এইটা তোমার পৈতৃক সম্পত্তি, মোর ভি পৈতৃক সম্পত্তি।
2: মানসী, এতে দিন ধরি এটি মোর সার্বভৌম অধিকার থিলা, অথচ
1: আজ ঠারু মোর ভি অধিকার রহিলা। ভবিষ্যতরে যে মানে আসিবে সেমানকর ভি অধিকার রহিব।
2: ঠিক আছে, আজ ঠারু মোর একছত্র বাদ উঠাই নেলি, এথর দ্বৈত শাসন আরম্ভ হেউ।
1: তোমার মালিকানা সত্ত্ব রহিব, কিন্তু মো নির্দেশে এ ঘর পরিচালিত হব।
2: মোর স্বার্থ উপরে আঞ্চ আসলে মু কিন্তু ভিটো প্রয়োগ করিবি।
1: হউ হেলা, মতে এথর কুহ, মু কেউঠি রহিবি?
2: এ কোঠরিটা মো রহিবা ঘর, আরটা স্টোর, সেপটে রন্ধা ঘর,
1: উপর মহলা?
2: হ্যাঁ, সেইটা খালি অছি।
1: তাহলে মো উপরে রহুছি।
2: হউ,
1: তোমার কোনসি অসুবিধা হব নাই তো?
2: না না না, মোর কাইকি অসুবিধা হব?
1: তাহলে মু আসছি।
2: এ চাবিটা নেই যা।
1: দিয়, রন্ধা বড়া পাই পুনি মতে ব্যবস্থা করিবাকু হব।

0: আরে ঘরটা সুন্দর সজা হয়েছি,
1: মুঁ নিজে সজাইছি।
0: তো রুচিকু ধন্যবাদ নদি রইপারনি।
1: থাও তোমার ধন্যবাদ। এবে বগিচা পাই কিছু ফুল গছ দরকার।
0: বগিচা পাই ফুল গছ? ফুল গছ কেউঠি মিলিব?
1: খোঁজিবাকু হব।
0: হও খোঁজিবা। হেলে ফুল গছর আমার লাভ কোন?
1: সৌন্দর্য। সৌন্দর্য।

0: জেলা কালবৈশাখীর বলে চড়ক মারিকি বর্ষা হবার রয়েছে সম্ভাবনা। আজির মুখিয়া খবর শেষ হলা, জুহার।
1: আকাশবাণী সম্বলপুর চলিত অধিবেশন শেষ করিবা পূর্বরু শুনন্তু আগামীকালি প্রচারিত হওয়ার থাকা কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। আগামীকালি সকাল 6:30 আজির ভবন উপস্থাপন প্রফুল্ল কুমার মাঝি, সকাল 7:10 স্বাস্থ্য সূচনা। এথিরে শুনিবে ডায়াবেটিক নিউরোপাথির কারণ ও প্রতিকার সম্পর্কে কহিছন্তি ডাক্তার স্মৃতি রেখা হোতা। সকাল 7:35 স্বভাব কবি গঙ্গাধর মেহেরঙ্ক কৃতি আধারিত গঙ্গাধর সঙ্গীতরে তপস্বিনীর চতুর্থ ভাগ সঙ্গীত, প্রভুদত্ত প্রধান আলেখ্য প্রযোজনা উপস্থাপন প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। 7:50 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী চিত্তরঞ্জন বেহেরা এবং সংযুক্ত পাত্র। 8:30 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী যদুমণি পাঢ়ী, বিভূতিভূষণ পট্টনায়ক এবং পদ্মিনী বাগ। 8:45 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী অনিতা পাণিগ্রাহী, বৈষ্ণবচরণ পাঢ়ী। সকাল 9:00 হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটি গীতটি। দিন 11:05 ঢোল পারে বজা, কণ্ঠশিল্পী পদ্মলোচন দাস, তেজরাজ নায়ক, নারায়ণ রনসেনা এবং স্নেহধারণী জেনা, দয়ানিধি কুম্ভার। দিন 11:30 খোলা ঝরকা কার্যক্রম এবং দিন 12:00 বাতায়ন কার্যক্রম। এই কার্যক্রমে শুনবি হিন্দি কথাচিত্র গীত। 12:30 এনসিইআরটি দ্বারা প্রস্তুত প্রয়াত কার্যক্রম এবং 1:05 সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী নবীন কুমার কুঁয়ার এবং গীতাঞ্জলি পোড়। 1:20 ঘর সংসার কার্যক্রম শুনবি খরাদিনে ত্বচার যত্ন সম্পর্কে কেছেন সবিতা নায়ক। অপরাহ্ন 2:45 হিন্দি কথাচিত্র গীত। অপরাহ্ন 3:00 কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। 3:30 হিন্দি কথাচিত্র গীত। অপরাহ্ন 4:00 সন্দেশ টু সোলজার্স রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। সন্ধ্যা 5:02 লোকগীত কার্যক্রমে সঞ্চার শুনবি পরিবেশন বসন্ত গুণ্ড এবং সাথী। 5:30 যুববাণী কার্যক্রম এতে খেল জগৎ রয়েছে, এতে শুনবি লন বল খেলাড়ি লীনা হারাঙ্ক সহ সাক্ষাৎকার। এছিলা আগামীকালি প্রচারিত হওয়াকে থাকা কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী সম্বলপুর সমর্তমান রাতে 11:55 এটি শেষ হল চলিত অধিবেশন। শ্রোতাবানক অভিবাদন জনাই আগামীকাল অধিবেশন আরম্ভ করব সকাল 5:55। আজ বিদায় দিন্তু। জয় হিন্দ।